না মাপি নিকট ভাজাম অসুলভম চিরম যাচে শম্ভো শিব তব পদাম্বুজ ভজনম স্মৃতৌ শাস্ত্রে বৈদ্যী শকুন কবিতা গান ফণিতৌ